থাকে। ওয়া সারি 200 মার্কে ছুতো দে মুজি কাছে তো সেটা লিসি করি আর এমো ইস্তো নিজা নাম সদেছি ইয়াসার হিলাতা মার্কে ওর এমো মিকো পোস্রা বিস্তারো দিয়াসারে এমসো সেটা